0: যে কিশোর কুমার বম বম বম বম বম বম বম বম বম বম বম
1: বম বম বম আরতি কো উসকে মাজি সে নিকালনা চাহতা থা লেকিন ও মুড় মুড় কর অন্ধি আঁখো সে অন্ধেরা মাজি টটোলতি থি ইন্দ্র কি আওয়াজ মে উসে শূন্য